ভাইনক জুয়া হল ফেগত, তবজো ছ পেলে দমে রাজা নলপুর রাজপাট, ধন দৌলত সবে জিতিহালো দুসর দলগা পুষ্কর হারি গোচ, তব কোনায় রে পুষ্কর।